0: আকাশবাণী রাউরকেলা, সময় বর্তমান সকাল 5:36 এবং 16 সেকেন্ড।
1: সেলাব কথাচিত্রে অনুপমা দেশপাণ্ডে এবং সাথীঙ্ক কণ্ঠে এই গীতটি

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেল এইচআইভি টেস্ট হয়েছি
1: নাই ডাক্তার বাবু সেইটা কোন নিহাতি জরুরি
2: আজ্ঞা হ গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠু দূরেই রুহন্তু
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু
2: মনে রাখন্তু এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি
5: ଆମ ଗୀତ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଏଥର ଶୁଣିବା ଅରୁଣ ମନ୍ତ୍ରୀଙ୍କ ରଚନାରୁ ଗୀତଟିରେ କଣ୍ଠଦାନ କରିଛନ୍ତି ବାବୁଲ ସୁପ୍ରିୟ ଏବଂ ନିବେଦିତା କଥାଚିତ୍ର ତୋ ବିନା ମୋ କାହାଣୀ ଅଧା

0: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখেল? এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠু দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: শ্রোতামানে শুনুচন্তি আম গীত কার্যক্রম 102.6 FM আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর। কার্যক্রমের এথর আসন্তু শুণবা অরুণ মন্ত্রীঙ্ক রচনার। সৌরিন এবং নিবেদিতাঙ্ক কণ্ঠরে কথাচিত্র অভিমন্যু।

শ্রোতামণি শুনিলে সরিন এবং নিবেদিতাঙ্ক কণ্ঠরে কথাচিত্র থিলা অভিমন্যু শুণুচন্তি ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম আম গীত কার্যক্রমে এথর শুণবা তপু মিশ্র এবং শরৎ নায়ক কণ্ঠরে কথাচিত্র চকা চকা ভৌরী।

শ্রোতাঙ্গ শুণিলে শরীন এবং ডালিয়া চক্রবর্তী কণ্ঠরে কথাচিত্র লা ক্রিমিনাল শ্রোতা মানে শুণুচার ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম আম গীত কার্যক্রমের এথর শুণবা বাবুল সুপ্রিয় কণ্ঠরে অরুণ মন্ত্রী রচনা কথাচিত্র দিওয়ানা।

শ্রদ্ধাবন্ধু এথের শুণবা কার্যক্রমর শেষ গীত অনুরাধা পড়াল এবং অভিজিৎ কণ্ঠরে কথাচিত্র সময় খেলুচি চকা ভৌরী।

শ্রোতাবন্ধু আপনার ব্যবসায়ের উন্নতি আনবাই আকাশবাণীর সহযোগ নিন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজ হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758। নম্বরটি আউথরে কই রাখুছি 7008248758।

0: please?
1: Miss Seema?
0: Agya?
1: Ebe police station asantu. Ruhantu, nale gharaku asi jibu ha.
0: Kahinke kintu mo...
1: Ekotiya anya kothari ku jantu. Apananka puo ama custody re achi. Au apana digital arrest re achanti.
0: Digital arrest?
1: Ekalakshy diantu. পঞ্চি যাবে
0: এতে টঙ্কা
1: আচ্ছা ঠিক আছে গোটে লিংক পঠাইছি এবে প্রসেসিং পাই 30,000 দিও নহলে পুয় জেল যাব
0: জেল তো তুমি যাব তোমার চেহারা রেকর্ড হেই সারিছি
1: আরে
0: ডিজিটাল অ্যারেস্ট ভলি কিছি নাহি এ সব ফ্রড সেথি পাই প্যানিক হোন্তু নাহি পুলিশ ব্যাংক আরবিআই ইত্যাদি নামরে আসুতিবা সাইবার অপরাধীক ফোন কিমা ভিডিও কল প্রতি সাবধান রহন্তু তাঁকু কোনসি টঙ্কা পঠান্তু নাহি আর তুরন্ত পুলিশকু রিপোর্ট করন্তু
2: হ্যালো মাম্মা
0: হাই
3: আরবিআই কহে
4: সচেতন হোন্তু সতর্ক রহন্তু
5: শ্রোতাবন্ধু ওড়িয়া ভক্তি গীতর কার্যক্রম শুনুছন্তি আমা আকাশবাণী রাউরকেলা কেন্দ্ররু କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପରବର୍ତ୍ତୀ ଭକ୍ତିଗୀତ ଗାଇଛନ୍ତି ଚିତ୍ତରଞ୍ଜନ ଜେନା ରଚନା ଭୀମ ବୋଇ ସଙ୍ଗୀତ ପରିଚାଳନା ବିକାଶ ଦାସ

0: রাখবার উপরে আলোচনা করা যাইতলা। রথযাত্রা বেলকে জরুরীকালীন সেবা ও জনসচেতনতা উপরে খাস জোর দিয়া যাবা বলি শ্রী সিং কইছন। বৈঠকটি ছত্তিশা নিযোগর সদস্যমানে উপস্থিত থিলে। পুরী শ্রীমন্দির এবার 18 তারিখ বৈষয়িক যাঞ্চ করা যাবা। শ্রীজগন্নাথ মন্দির প্রশাসনর বৈষয়িক কমিটি আর ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগর সদস্যমানে এই কাম করবে। ইথিলাগি পূর্ত বিভাগ তরফু ভারতীয় প্রত্নতাত্ত্বিক সংস্থা ASI কে চিঠি জরিয়ে জনাই দিয়া যাইছে। ফি বছর রথযাত্রা বেলকে গর্ভগৃহ খালি রহিথিবানু তার জরুরি মরামতি লাগি যাঞ্চ করা যেসি। তার উত্রু পর্যবেক্ষণকে নেইকরি গোটে বৈঠক হবার সহিত কমিটির সুপারিশ আধারথি নীলাদ্রি বিজে আঘুনু জরুরি মরামতি কাম পুরা করা যাবা। সিয়াড়ে রথ খোলাথি তিনি রথ তিয়ারি কাম জারি রহিছে। বেড়া তিয়ারি কাম শেষ হইতিবার বেলে সে তাকে রথথি লগা যাবা। রথর কলস বেদি সিংহাসন কাম হংসপটা কন্যাপটা ঠেকেরা বাড় বুলা যাবা আর মণ্ডলী কাম বাকি রয়েছে। তিনি রথতি চিত্রকর সেবক মানে রং দেবার কাম করুছন। দর্জি সেবক কপড়া কামর অনুকূল করিছন বলি আমার সংবাদদাতা জনাইছন। রাইজে চলতি আর্থিক বছরের পহেলা খেপ পোষণ অভিযান ও জন উৎসব মূল হয়েছে। সবু অঙ্গনবাড়ি কেন্দ্রন ভিন ভিন সহযোগী বিভাগর সহভাগিতা থি ইতার আয়োজন করা যাচ্ছে। জনম নু ছ বছর তক সবু ছুয়া মানকর মা বাপা আও যতন নেউথবার লুকু পাখর অঙ্গনবাড়ি কেন্দ্রন নিজর ছুয়ার ওজন আও উচ্চতা মাপ করবারকে বিভাগ তরফু অনুরোধ করা যাইছে। উৎসবটি ছুয়া মানকর পোষণ স্থিতি চিহ্নট উত্রু দরকারি চিকিৎসা আর গোষ্ঠী স্তরটি যতন নিয়া যাবা। বাদ পড়ি যাইথিবার কি অপহঞ্চ আর দুর্গম এলাকান ছুয়া মানকর 100% ওজন আর উচ্চতা মাপবারকে সুনিশ্চিত করা যাবারকে ইতি লক্ষ্য রখা যাইছে। পোষণ অভিযান গলাকাল ঠানু মূল হইতিবার বেলে ইটা আইবা 25 তারিখ তক চালবা। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। 2026-27 শিক্ষা বছর লাগি স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষা ফল আজ বাহারিছে। উচ্চশিক্ষা বিভাগ তরফ মিলিথিবার সূচনা অনুসারে ছাত্রছাত্রী মানে সামস পোর্টাল জরিয়ে নিজের ফলাফল দেখিপারবে। এবছর 50টা স্নাতকোত্তর পাঠ্যক্রম লাগি প্রবেশিকা পরীক্ষা করা যাইথিলা। ইথির লাগি 58,613 জন পরীক্ষার্থী আবেদন করিথিবার বেলে 53,905 জন পরীক্ষা দেইথিলে। রাজ্য উচ্চশিক্ষা বিভাগ অধীন থিবার 132টা উচ্চশিক্ষানুষ্ঠান স্নাতকোত্তর লাগি 32,309টা সিট রহিছে। সাধারণ পিজি প্রবেশিকা পরীক্ষা আধারথি ইসবু সিট লাগি না লেখা হবা। আডমিশন বাবদ সমিয়া সূচি খুব জলদি সামস পোর্টালথি মিলবা বলি বিভাগ তরফ কুহাযাইছে। মাধ্যমিক শিক্ষা পরিষদ পরিচালিত মেট্রিক সপ্লিমেন্টারি আর রাজ্য মুক্ত বিদ্যালয় সার্টিফিকেট পরীক্ষা আইষ্ঠানু মূল হয়েছে। পরীক্ষা আইবা 10 তারিখ তক চালবা। 251টা কেন্দ্রন ই দুই পরীক্ষা হচ্ছে। ভুবনেশ্বর মিশন শক্তি ভবন প্রেক্ষালয়ন শক্তি বন্দনার মহাগাথা বলরাম দাসঙ্কর লক্ষ্মী পুরাণ শীর্ষক জাতীয় আলোচনাচক্র হয়ে যাইছে। পর্যটন বিভাগ তরফ হইতিবার কার্যক্রমটি উপমুখ্যমন্ত্রী প্রভাতি পরিডা যোগ দেইকরি লক্ষ্মী পুরাণর সাহিত্যিক সাংস্কৃতিক আর সামাজিক মহত্ব বাবদে আলোচনা করিছন। নারী সশক্তিকরণ আর সামাজিক সমানতার বার্তা বাবদে বিশিষ্ট গবেষক আর বক্তামানে মত রখিছন। কার্যক্রমটি আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন ভিল উপস্থিত থিলে। খেলার রোমাঞ্চক দুনিয়াকে লুকর সামনাকে আনুথবার পেশাগত সাংবাদিক মানকু সম্মান জনাবার লক্ষ্যটি আজ পালন হচ্ছে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। আন্তর্জাতীয় ক্রীড়া প্রেস সংগঠনর 70 বছর পূর্তি অবসরে 1994 জুলাই 2 তারিখ দিন পহেলা করে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করা যাইথিলা। ক্রীড়া সাংবাদিকতার ইতিহাসকে 1800 মূল হইতলা। 1920 বেলকে ইটা পূর্ণাঙ্গ ভাবে বিকশিত হবার মূল করিথিলা। ক্রীড়া সাংবাদিকতা ইহাছিনির সমিয়াথি সাংবাদিকতা পেশার গোটে প্রমুখ লোকপ্রিয় অংশ হয়েছে। মনুষ জীবনতে খেলর প্রাসঙ্গিকতাকে আউ দরকারকে লোকলোচনকে আনবারথি ক্রীড়া সাংবাদিকমানকর বহুত বড় ভূমিকা রয়েছে। এবছর এই দিবসর বার্তা হচ্ছে নিরপেক্ষ প্রতিযোগিতা সচ্চোটতা এবং প্রভারী খবর সংগ্রহ। ই বাবদে ক্রীড়া সাংবাদিক জ্ঞানরঞ্জন মিশ্র তাঙ্কর প্রতিক্রিয়া থি কহিছন।
1: দেখুন আগরু সাংবাদিক মানকর এন্তা ক্লাসিফিকেশন নাই থেই প্রায় সাংবাদিক কইলে সবু প্রকারর সাংবাদিকতা করুছলা জনে সাংবাদিক কিন্তু সময়ক্রমে সবু বিভাগ অনুযায়ী আলগা আলগা হেলা আর সেই ক্রমরে ক্রীড়া সাংবাদিক গোটে স্বতন্ত্র বিভাগ হেলা। আমার সবু খবর কাগজ সবু টেলিভিশন মানকরে স্বতন্ত্র ক্রীড়া সাংবাদিক মানে রহিলে যেন মানে কি বিভিন্ন ক্রীড়া ইভেন্ট খেলাড়ি মানকর ক্যারিয়র আর

0: আফ্রিকা মে লাভ নেমা
1: হই তার সঙ্গে বিকা ভঞ্জা করবার লাগি সে লেমস র সুবিধা হচ্ছে সেন বিকা ভঞ্জা করমা বইলে সিধা অ্যাকাউন্ট কি আমার পয়সা পলে আসবা
0: বিলকুল বিলকুল
1: আর মজাথি আর সে ব্যাপারী রো দরকারই নেই নো
0: আর আমি যেতবেলে ধান চাষ করুছু ভিতরে বেলে আমি কানা করমা ইনস্যুরেন্স করমা আর দুসরা কথা হলো আজকাল মানে ক্ষেত বচাও অভিযান ফের চালিছে
1: হই হই হই
0: আমি যেন গছ মানকে লগাউছু ফল বগিচা ফের বনাউছু বলে সেইথিরে আমি যেন জৈবিক পদ্ধতি নে এই যেন ফল বগিচা বনাবার বিশেষ আমি চেষ্টা করমা
1: হই
0: আর ধান র কথা তো কানা সেইথিরে আমি নিহাতি ভাবরে দেমা বলে আমার ক্ষেতটা বচিকরি রহেলে যাই করি আমার বেশি দিন তক আমি সেখানে এই যেন ধান ফসল মানকে বা বিভিন্ন প্রকার ফসল মানকে আমি উৎপাদন করি পারমা
1: হই
0: ক্ষেত বচলে তো
1: তো সরকারকর যেন প্রয়াস রয়েছে ক্ষেত বচা অভিযান আমি যদি লাগি পড়বা বলে সেটা সফল হয়ে পারবা
0: বিলকুল গা বিলকুল হেলে শুনো তো
1: হ্যাঁ দাদা
0: চলো এই ভাইঙ্কর কথা মানকে শুনি পকু
1: হই শুনু
2: চাষি ভাই মানে মানে আজির জনে চাষি ভাইঙ্কর সঙ্গে কথাবার্তা হেমা আউ তাঙ্কর চাষবাস বিষয়ে বুঝমা হেলে পহলা করে যে আমি তাঙ্কু আমার কার্যক্রম ন স্বাগত করমা ভাই জুহার
3: আজ্ঞা জুহার
2: পহলা করি আমার চাষী ভাই বহন মানকু আপনকর পরিচয় টিকে দউন
3: আই এম হচ্ছে অমর সাহু এট খুটগাঁ পোস্ট খুটগাঁ ডিস্ট্রিক্ট সুন্দরগড়
2: তো আপন তো জনে চাষী আন আর চাষবাস তো নিহাতি করুথুবে হেলে ইয়াচিন বর্ষা দিনিয়া সব কাণা কাণা চাষবাস করিছেন বা করবার লাগে আরম্ভ করলেন
3: বর্তমান বর্ষা দিনে লাগে তো আমি তো প্রথমে বর্ষা দিনে ধানটা করছো তারপরে পনিপরিবারে টমাটর করছো বিনস করছো আর বরবটি করছো
2: তো ইয়াচিন কাণা কাণা করিছেন
3: এবে বর্তমান আমার টমাটর চারাটা পকে দিয়া হয়েছে আর বিনস মঞ্জি লগে দিয়া হয়েছে
2: তো আপনার যে ধান চাষটা এথর আরম্ভ করলেন কি নি
3: চারাটা পকে দিয়া হয়েছে
2: কেন বিহন এথর চাষবাস করিছেন
3: দেশি ভ্যারাইটি বি করিছেন আর হাইব্রিড ভ্যারাইটি বি করিছেন
2: হাইব্রিড ভিতরে কেন কেন বিহন করিছেন
3: হাইব্রিড ভিতরে পাইনিয়র র করিছে 27 বি 37 আর 27 বি 22 করিছেন
2: এটা এথর নোয়া করি করিছেন কি আগর করুথিলে
3: আগ মো দেশি ভ্যারাইটি করুথিলে এবে মই বিষয়ে জানলি শুনলি আর দেশি নো অধিকা উপজটা দউছে আর ভাল আছে খাবার লাগি ভাল আছে বলি মই এটা এথরে করিছে
2: তো আজকাল তো শ্রী প্রণালীরে সব চাষবাস বেশি করে করা হচ্ছে আপনার কেন প্রণালীরে করুছেন
3: আমার জনে ব্লক তর আড়ু আইছিলে জনে কবা লাগি কি শ্রী পদ্ধতিরে করো শ্রী পদ্ধতিরে করো বলি মই তো থরে বি নাই করবা তাহলে কিন্তু এথরে মই ভাবুছে করমি বলি কি
2: আপন তো ধান চাষ করুছেন তার সঙ্গে সঙ্গে পনিপরিবা বি চাষ করুছেন হেলে পনিপরিবা ভিতরে যেন কহলে টমাটর হেলা কি বিনস হেলা কি বরবটি হেলা ইটা মানকু আপন চারা নিজে প্রস্তুতি করি করি করুছেন কে
3: আজ্ঞা এই টমাটো হয়ে গেলা এটা চারা তৈরি করবাকে পড়ছি চারা তৈরি করিকি না ফের আমি ট্রান্সপ্লান্টিং করছোঁ যেটা ধান যেটা চারা পকাই করি করছোঁ আর বিনস টান যেটা আছে এটা বর্তমান তো নাই হবে কিন্তু লহ বর্ষা দিনে বিনস আছে
2: তো বর্ষা দিনে গোটে মুখ্য সমস্যা রয়েছে চারাকে কেনতা করে ভালভাবে বনাবে তো চারা ভালভাবে বনবা বলি করি কেন কেন কথা প্রতি আপন মানে পদক্ষেপ নেছেন যেটা ধরুন টমাটোর চারা ইয়াচিন আপন আরম্ভ করিছেন তো সেটা কেনতা কেনতা কানা কলে আর সেটাকে করিছেন সে বিষয়ে টিকে কহবে
3: তো বর্তমান তো যদি টমাটো কথা ধরাবে তো আমি টমাটোকে প্রথমে উচ্চা জায়গার সিলেকশন করছো আগে
2: ডিপ জায়গা
3: হ্যাঁ ডিপ জায়গাটা যেটা কি যদি বর্ষা পড়লা বি তো পান সাইড আর বাহারি যা
2: জমা হয়ে নাই রহে
3: জমা হয়ে নাই রহে তারপরে সে টিকে গোবর ডিএপি টিকে আর পটাশ টিকে দিয়ে করে সে মাটিকে টিকে উর্বর করছো উর্বর করিকি না চারটা আমি মঞ্জি যেন আছে মঞ্জিটাকে পকাই দেশ মঞ্জি পকাই দিয়ে সারা পরে এটা চার পাঁচ দিন ভিতরে টিকে টিকে মঞ্জিটা ভারিবা আরম্ভ হয়ে যাচ্ছে
2: তো এথর কেন ভ্যারাইটির টমাটোর চারা পকাইছেন
3: এথরে মুই বর্ধনতার অম্বিকা টমাটোটা লগিছে
2: এটা দেশি হয় কি হাইব্রিড হয়
3: হাইব্রিড হয় কিন্তু দেখবার লাগে দেশি হয়
2: মানে মিডিয়াম সাইজের হবা না কানা
3: এটার সাইজটা মু গত বর্ষ করেছিলি 70 গ্রাম রু 80 গ্রাম আসি গোটে গোটে টমাটোটা আর দেখবাকে দেশি ভ্যারাইটি বলে দেখা যায়
2: তো গত বর্ষরু এটা করি আসছন
3: আগে
2: গত বর্ষ কেনতা হইতিলা
3: গত বর্ষ আমি টমাটোর চাষটা করেছিলি মতে টমাটো দেখবাকে আর বিকবার লাগি সুবিধা হইতিলা টমাটো মোর ফায়দা হলে সেথিলাগি মু এটা করবার লাগি ইচ্ছুক হইলি
2: মানে আউ থরে সেটাকে রিপিট করুছন
3: হ্যাঁ আউ থরে এটা করুছি
2: তো এই যে আপন চারা প্রস্তুতি কলে টমাটর র তো ইথিরে আউ কিছি কানা দেইছন কে
3: হ্যাঁ টমাটর মঞ্জিটা পকালি সেনে খালি জায়গা তৈরি

শ্রোতাবন্ধু, এই গীতটি সহ শেষ হল হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত আকাশবাণী রাউরকেলা 102.6 এফএম শুনুছন্তি আপন। বর্তমান শুনন্তু সমাচার সন্ধ্যা পরে ইংরাজি সংবাদ রিলে করছু আকাশবাণী দিল্লি কিছু ক্ষণ মধ্যে।

0: এটা কোন কোনটা মোলা ছ গুড় এ গুড় কিলো গুড়ই ভুয়া আইলা কি ভারি কোন খোলা পড়ছি ছুয়া গুড়া মরিকি পড়ছেন এ ঝিঞ্জিটা কোন ছোট হচ্ছি গুড়টা ভাঙি যাইছে না কোন তলে রখি পড়ুনি গুড় মু কৌচি ভুয়া আসব টিকে চাইতা তোতে এমিতি কারণে তো ঘটিলা যে আউ গোটে বলি ছুয়া বঞ্চি না কোন কলু ঘড়িয়ে চাই পারি রহ দৌচি তোতে দি চটকন মারিবি যে কোন কৌতুল সিলেট কিনিব সিলেট কম কলি ছুটি তে হাত দিলি মো হতম পুরাটা গোটে ফুল করে পকিলি গুড় উঠ উঠছ মতো কাম দে উঠ রাখি কর কথা কহ গুড় তলিপাটা হেমা লাগুচি কি মু ডাক শুনিব কাহকু ডাকিমি কি মো গুড়কু ভালো করদেব কি বঞ্চাইব তাকু কম করিবি কি উঠি করিবি যদি ভেন্দা বয়সের মো পু কী মরি যাই সেদিন আশ্রম মাস্টর কৌশল এমতি পাড়ি জ্বর আইলে ডাক্তারখানা যা গুড়ক ডাক্তারখানা নিয়ে গেলে কমিটি হতা ডাক্তারখানা তো যাই বীণাশোড়ে ছকুশ বাট বর্ষাটা বি ছাড়া নাই অন্ধার ঘটিছে মুহকু মতো শুনে বুড়া লোক মু এত বাট ছুয়াটা নিয়ে কম যাইপারি এনে চিঞ্জিটা বি ছোট হয়ে বইছে তাকে কোণ ছাড়ি দিয়েছি বি তাকে ছাড়িদেলে এ ভুয়া কোণ তাকে রাখব না তাকে বি নেবি সেটি তা গোড়টাকে ডাক্তরকে দেখেবি জিঞ্জিরি চাল তুমি মো সাঙ্গে চাল রোটে ঝুলা দেখে ঝুলা তোতে তোতে তলিয়ারে পুরে কাঁধে গলেনি আর গোড় পিঠিরে ঝুলটা ঝুলাটা এইটি কোটি লাইটি পাইছি জিঞ্জিরি আ এমতি ভবানা ঝুলার বস তো গোড় ভাল হয়েছ সেইপি তত নৌছি আতি কটর কটর হোছ বাস সেই বসিথা রেগটা কান্ধে গড়ায় গুড় এ গুড়
1: গুড়
0: চেতা হয়েছি চেতা হয়েছি চেতারক চেতারক মা তোর কিছু হবনি তো ভালো হয়ে যাবু উঠ উঠেলু মো পিঠির আউস হ্যাঁ আউস হ্যাঁ বেকু মোর ধর ধর বাস ভিড়িকি ধরতা গোড় দিটা কঙ্কাল উপরক রক্ষিছন্তি দে চতরটা ভিড়ি দে গণ্ঠি ন পকাইলে হইপারিবনি হ্যাঁ টিকে গোড় ঠিলা কর বাস বাস বর্ষাটা থমিছে না কোণ এতিক বেড়ে বাহার নগলে হবনি বেঙ্গ গুড়া রড়ি ছাড়ুচার সেমতি ধরিতা অন্ধারকু দেখি ডরি যা না দেখুন মো বুড়াটা মেঘ পবন খাল ঢিপ কিছু মানুষি বিপদ ন আইলে কুকুরা গুড়া এমতি ভুকতে নেই নুছড়া অন্ধারটা এমতি হয়েছে যে রাস্তা ঠোরবা কষ্ট মধুপুর পর্যন্ত এমতি চিকিটা কাদু গোড় ঠাকিবা কাঠিকর পাঠ তেণিকি মেঘাসনে জঙ্গল জঙ্গল পারি হলে দৌড়া নাই এবে পানি নথিবা